আকাশবাণীকে গুয়াহাটি কেন্দ্র সে রিলে কে গে থে সন্ধ্যার আঞ্চলিক বাতরি ফ্রিকোয়েন্সি মডুলেশন 100.2 মেগাহার্টজ ফ্রি আকাশবাণী কাহ ফলঙ্কি।